0: FM Dragoban.
1: 103 MHz.
0: News, music, and entertainment.
1: FM Dragoban.
0: FM 103 MHz.
2: 이주 아가시파니 그히마. 헬스 앤 패밀리 웰페어 프로그램 데 아코 소모르게 스와갓 그리디 에세 아주 아마 헬스 앤 패밀리 웰페어 프로그램 데 푸드 세이프티 아로 뉴트리션 오포레 키스만 코타 고이디아 후니블레 바보 food fortification eto asol de ki ase kushigule tu fortification matlab tu amar khan hodai khalwa chawal atta dud nimog khande nutrition thaka tu akubi bhal koribo nimide ki vitamins aro minerals iron zinc vitamins a aro d khan borai nohilbi dali diage fortification koi ase এইটো নিউট্রিয়েন্টস কিসিম খান্দু প্রসেস নকরিয়া আগতেবি থাকিব পারে নহলেবি প্রসেস করিয়া সময় হারি যাবলেবি পারে আমাখান কি কারণে ফুড ফর্টিফিকেশন এইটো লাগে নহলেবি দরকার আছে কইছে গলেতো মাইক্রো নিউট্রিয়েন্টস কমতি হওয়া নহলেবা মাইক্রো নিউট্রিয়েন্ট মাল নিউট্রিশন এইটোবি একটা বেশি ডাঙৰ হেলথ রিস্ক একটা আছে একজন ঘাও ভাল থাকিব নিমিতে নিউট্রিয়েন্টস ঠিক থাকা খাওয়া লওয়া করব লাগে কিন্তু কেতিয়াবা আমার ব্যালেন্স ডায়েট না খাওয়া পড়া একজন মানুষ লাগা ডায়েটে কিসিম খাওয়া লওয়া না পাওয়া পড়া মাইক্রো নিউট্রিয়েন্টস পাবলে পুরা না পাই যায় আর এটু লাগা ওপরে খাওয়া লওয়া খান প্রসেস করিয়া সময় নিউট্রিয়েন্টস থাকা খান বি বেশি ভাগটো হারি যায় এইটো কারণে এইটো প্রবলেম এড্রেস করব কারণে ফুড ফর্টিফিকেশন আছে এইটো মেথড পড়াহে নিউট্রিশন আকুবি ভাল করবলে কমপ্লিমেন্ট করিয়ে আর একজন লাগা ডায়েট কিসিম পাবলে পারে আমার দেশ ইন্ডিয়াতে হইলে মাইক্রো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি বা একজন মানুষ লাগা ঘাওতে মাইক্রো নিউট্রিয়েন্ট বেশি কমতি হয়ে থাকা এইটো বেশি হয়ে কিনা আছে এইটো মাইক্রো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিস পড়া একজন লাগা ঘাওতে ভাইটামিন এ আয়োডিন আইরন আর ফলিক অ্যাসিড কমতি হয়ে যায় আর এইটো পড়া নাইট ব্লাইন্ডনেস গয়টার এনেমিয়া খুন কমতি হওয়া আর এইটো ওপরে বাচ্চা নতুন জন্ম হওয়া খান লগতেবি ডিফেক্ট বেশি থাকি যায় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে কুন্দ খাতাতে এন এফ এইচ এস পি মাতি থাকে এইটো পড়া হে কোয়াদু বাচ্চা ছয় মহিনা পড়া লয়ে কিনে 59 মান্থস খান্দু 58.4% তো এনিমিক থাকে বা খুন কমতি থাকে কই আছে আর দুসরা তো রিপ্রোডাকটিভ এইজ গ্রুপতে থাকা মাইকে বেলাক খান 53.1% এনিমিক আছে আর বাচ্চা খান কোনহে উমর পাংসাল পড়া নিচে আছে এইটু খান্দু 35.7% ওজন কমতি আছে বলে কইছে ফর্টিফিকেশন টু গ্লোবালি প্রুভেন ইন্টারভেনশন একটা আছে এইটু আমার খান লাগা মাজতে মাইক্রো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিস বেশি থাকাতো অ্যাড্রেস করবলে কারণে আছে ফর্টিফিকেশন করিয়া লাগা তার লাগা লাভ খান্দু কি কি আছে কইছে বলে তো খা লওয়া খান ফর্টিফাই করিয়া লাগা লাভ খান্দু আছে স্টেপল ফুড কুন্দু আগেতে কোয়া নিচিনা চাউল তেল নিমক দুধ খান কুন্দু মানু বেশি খাই থাকে এইটু খান নিউট্রিয়েন্টস বহরা বলে লাগা আছে এনেকা করিয়া মেথডটো সবচে ভাল আছে আর একবার পড়া বেশি মানুষ লগত পৌঁছিব আর তার খান লাগা ঘাওতো আকুবি ভাল করব পারিব দুসরাতো আছে এইটো মেথডটো বেশি সুরক্ষিত আছে খাওয়া লওয়া খান্দে মাইক্রো নিউট্রিয়েন্টস বহরাতো মানুষ লাগা হেলথতে একু খাটনা নাই রিকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্সেস বা খাতাতে আর ডি এ কই থাকে এইটো লাগা নিচে পড়াহে সাই কিনে কিমান দিব লাগে এইটু খান্দু ভাল পৰা ৰেগুলেট কৰি কিনে খোৱা লোৱা কৰিবলৈ সুৰক্ষিত ষ্টেণ্ডাৰ্ড পৰা বনাই আছে। দুচৰাটো আছে কষ্ট ইফেক্টিভ ইণ্টাৰভেনশ্যন এটা আছে বা পইচা টকা বেছি নাফেলাই কিনে ভাল ৰিজাল্ট ওলাবলৈ পাৰিয়া আৰু মানুহ লগা খোৱা লোৱা হেবিটছ নহ'লে বি পেটাৰ্ণ একো বদলি কৰিবলৈ নাই। আৰু দুচৰাটো খোৱা লোৱা লগা টেষ্ট গুণ নহ'লে বি চাবলৈ নহ'লে বি চবলৈ একো আলাগ নকৰি দিয়ে। তো এইটোহাৰ নিচিনা ফুড ফৰ্টিফিকেশ্যন এইটো হ'লেতো কৰিবলৈ লগীয়া দৰকাৰখন আছে। ৰিপাৰ্পাজ ইউজড কুকিং অইল এইটো আচলতে কি আছে কলেতো তেলটো খা লোৱাখন পকাই নহ'লে বি ফ্ৰাই কৰি দিয়াৰ পাছতে ৰাখি কিনে আৰু দুইবাৰ ৱালা চোলাকে কৈ আছে। আমাখান বেছি মানুহ বি কি কি খা লোৱাখন ফ্ৰাই কৰি দিয়াৰ পাছতে এইটো

তেল দু হইলে দু রাখি কিনে আকুবি চুলাই থাকে। কিন্তু আমাখান খা লোয়া খান ফ্রাই করে দিয়া নহলে বি পাকাই দেওয়া পাশো দে ইতু তেল দু তালাকা প্রপার্টিস তাই লগতে প্রপার্টিস কিসিম থাকে আখান দু হইলে দু আলাক করে দি থাকি আর ইনেয়া করে কিনে একবার চুলাই দিয়া লাগা তেল খান তো আকো চুলাইছে কুলে দু টোটাল পোলার কম্পাউন্ডস কই থাকে যুন খাতাতে টিপিসি ইনাবি মাতি থাকে ইটু কম্পাউন্ড খান তো হইলে তো ফর্ম হয়ে যায় কয়ে তো ইটু কম্পাউন্ডস খান তো হইলে তো আমি খান খা লোয়া করেছি বলে তো বিমার কিসিম আমাখান লাগা লিভার নহলে বি হাইপারটেনশন অ্যালজাইমার এনেকা বিমার কিসিম খান ওলাই যায় কয়ে আমাখান বেশি মানুষবি তেল খান তো হইলে তো চুল্লাই কিনে মিশামিশি জায়গা খান দিবি আমাখান এনে ফেলাই দিয়া বি থাকে ইটু কারণে ইটু কুকিং অয়েল বা তেল ইটু খান তো হইলে তো ভাল পড়া ঠিক জায়গা খান দিবি ফেলা বলে লাগে নহলে তো আমাখান লাগা হাওয়া পানি খান বি লেতেরা করি আর ইটু একলা নহয়ে কিনে আমাখান লাগা নালা খান পাইপ খান হইলে বি সব ব্লক বি করে দিয়ে থাকে ফুড সেফটি আর স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া পড়া হইলে কদম কোনোবা লই কিনে আছে এইটু ভেজিটেবল অয়েল খান দে আমি খান টোটাল পোলার কম্পাউন্ডস এইটু অ্যামাউন্ট তুহিলেতু ম্যানেজ করবলে কারণে ফুড সেফটি আর স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু খাতাতে এফ এস এস এ আই বি মাতি থাকে এইটু খান বড় হে লিমিট একটা ফিক্সড করে কিনা আছে আর এইটু তুহিলেতু 25% টোটাল পোলার কম্পাউন্ডস আর এইটু লাগা ওপরে আমাখান ভেজিটেবল অয়েল ইটু খান তো আকো নাচলাবলে লাগে এইটু ইমপ্লিমেন্ট করিয়া তো হইলে তো 2018 1st July পড়া শুরু করে দিয়েছে এইটু লাগা নিচে দে ফুড বিজনেস অপারেটার্স ইটু সব মানুষই আমাখান পাকা সময় তেল লাগা কোয়ালিটি খান হলে বি চেক করবলে লাগে ইনেয়া করি কিনে FSSAI খান পারে হে রেগুলেশনস কোনবা প্রোভাইড করে দিয়া বা কোনবা দিয়া খান ইমপ্লিমেন্ট করবলে কই আছে তেল খান আকো একবার চুলাই দিয়ে কিনে রাখি কিনে আরো দুইবার না চুলাবলে লাগে তো এনেকা না করেছে বলে তো তার লাগা ভাল তো কি কি আছে কইছে বলে তো এটু খান খা লওয়ার পর আমাখান লাগা গাঁওতে বিমার কিসিম আহি বলে লাগা খান হাতাব পারিব এমপ্লয়মেন্ট হলে বি জেনারেট করব পারিব আর আমাখান লাগা ইকোনমিক গ্রোথ ইটু হলে বি আকো বি বুস্ট করবলে পারিব বস্তি জায়গা খান্তে হলে বি ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ইটু তো আকো বি বড়াবলে পারিব আমাখান লাগা হাওয়া পানি হলে বি ভাল আর সাফা করে কিনে রাখব পারিব আর ইনা করে কিনে কার্বন ইটু হলে তো কমতি করবলে পারিব পাকা বলে লাগা তেল ইটু খান্ত হলে তো আকো কিনেগা আমাখান হ্যান্ডেল নহলে বি কিনেগা করে ডিসপোজ বা ফেলাব ইটু খান্ত আছে এফ এস এস এ আই খান পারে হে গাইডেন্স নোট একটা রিলিজ করে দিয়ে কিনা আছে আর তাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা কিনেগা করে কিনে সুরক্ষিত পর হ্যান্ডেল করব আর আমাখান লাগা তেল খান্ত হইলে তো আকো নাজলাবলে খান্ত ফেকাব ইটু হাত দিয়ে কিনে আছে আর ইটু হইলে তো আমাখান খা লওয়া কনজিউমার্স খান আর ছুটু হইলে বি ডর ফুড বিজনেস অপারেটার্স বা এফ বিওস খান লাগা লাভ কারণে তখন ইটু খান ওলাই দিয়ে কিনা আছে গোড়ে তো হইলে তো আমাখান কিনেগা করি তেল ইটু খান হইলে তো হ্যান্ডেল করব কইসে বলে তো আমাখান একবার তেল দু লই কিনে বা ড্রাই ফ্রাই করে থাকে ইটু খান করে দিয়ে কিনে আমাখান আকুবি তেল দু হইলে তো রাখবলে পারে আছে ইটু তেল দু রাখবলে তো ভাল করে ফিল্টার্ড করে কিনে রাখব পারে আর ইটু তেল খান তো আকো দুইবার দু হইলে তো ড্রাই ফ্রাই নিমিতে না চলাবলে লাগে কিন্তু কারি বানা সময়তে আমাখান ইটু খান তো চলাবলে পারে আছে তেল দুইবার চলাবলে লাগা খান তো হইলে তো আমাখান চেক করবলে লাগে তার লাগা ডুঙা খান তো কেতিয়া ব্লু নহলে বি গ্রেস নিচিনা হয়ে যায় নহলে বি তার লাগা ওপরে এইটু বাবলস নিচিনা খান ফর্ম হয়ে যায় নহলে বি তার কালা আর তার লাগা কনসিস্টেন্সি এইটু খান তো হইলে তো বটলি হইলে তো আমাখান নাচুলাবলে লাগে দুসরা তো আছে

দুইবার চুলা বোলে রাখিয়া খান্দু হইলে দো আমখান একদিন হইলিবি সবচেয়ে বেশি হইলিবি দুই দিন মাঝদে আমখান তেল তো চুলাই দিবলে লাগে বেশি দেরি আমখান স্টোর করে কিনে রাখিছি বলে তো তেল তো হইলে তো বিয়া বি হবলে চান্সেস বেশি আছে আর আমখান পুরানা বা দুইবার চুলা বোলে লাগা তেল খান চুলা সময় ফ্রেশ বা নতুন তেল তো হইলে তো পুরানা তেল খান লগতে মিক্স না করিবলে লাগে এইটো খান সদায় আমি খান আলাগ পৰাহে ষ্ট'ৰ কৰিবলৈ লাগে তেল খান্দো আমি খান ফেলাবলৈ লগা খান্দো হ'লে বালু নিচিনা নহ'লেবি টাৱল কাপোৰা বিয়া নহ'লেবি পেপাৰ টাৱল নহ'লেবি খা লোৱা ফেলাবলৈ লগা জিনিছ খান লগতে একেলগতে মেল মেলাপ কৰি কিনে ফেলাবলৈ লাগে আৰু এইটো খান ধৰিলে ঠিক জেগাতে ডাষ্টবিনতে ফেলাবলৈ লাগে ছুটুমুটু ফুড বিজনেস অপারেটার্স খান কারণে তো হইলে তো সবচেয়ে ভাল তো হইলে তো তেল তো একবার চোলা এটুহে সবচেয়ে ভাল আছে কিন্তু এটু তেল তো হইলে তো আমাখান তিনবার ওপর না চোলাবলে লাগে আমাখান তেল তো দুইবার কারণে চোলাবলে লাগা খান তো হইলে তো ভাল করে কিনে ফিল্টার করে দেওয়ার পাশতে হে চোলাবলে লাগে দুসরা তো আছে আমাখান তেল ফেলাবলে লাগা খান তো হইলে ডাইরেক্টলি আমাখান লাগা ড্রেইনস খানতে না ফেলাবলে লাগে কোন হইলিবি চুলাই দিয়া লাগা তেল খান তো হইলে তো খা লোয়া খান বানাবলে লাগা কারণে তো হইলে না কিনিবলে লাগে ডাঙর ফুড বিজনেস অপারেটার্স খান কারণে তো হইলে টোটাল পলার কম্পাউন্ডস এটু তার লাগা লিমিটটা আগে দিবি কোয়া নিচিনা 25% আছে তো এটু চুলাই দিয়া লাগা তেল খান ধরলে তো এটু ডেভেলপ হয়ে যায় আর ইনেয়া করে কিনে হেলথ কারণে বিয়া হয়ে যায় এটুপরা এটু তেল খান ধরলে তো ভাল করে কিনে ফেলাবলে লাগে এটু তেল খান তো ঠান্ডা হওয়ার পাশতে হে ভাল করে কিনে আলাগ কন্টেইনার বা ডাবা খান দে জমা করে কিনে রাখিবলে লাগে তেল তো বেশি গরম হওয়ার সময় দে আমি খান কেতিয়াবি লই কিনে আলাগ ডাবা খান দে ট্রান্সফার না করবলে লাগে আর গ্যাস সিলিন্ডার্স নহলিবি ল্যাম্প এটু খান লওয়া অসর দিবি না রাখিবলে লাগে তেল তো দুইবার চুলাবলে লাগা খান তো কিনা স্টোর করব আর চুলাব এটু খান ভাল ভাল জানকারি খান লই কিনে চুলাইছো বলে তো আমাখান পয়সা টাকা বি বাঁচিবলে পারিব আর আমাখান লাগা ঘাও বি ভাল হেলদি হয়ে কিনে থাকিবলে পারিব ক্রস কন্টামিনেশন অফ ফুড লাগা ওপরে কিছুমান কথা কই দিয়ে আছে আসল করে কিনে ক্রস কন্টামিনেশন অফ ফুড তো কি আছে কইলে তো ক্রস কন্টামিনেশন কোয়াটো হইলে না ভাবিয়া নহলেবি না জানি কিনে মাইক্রো অর্গানিজমস কেমিক্যাল কন্টামিনেন্টস নহলেবি কি বাহার লাগা সাবস্টেন্স বা লেতেরা খান তো খা লওয়া পড়া মানুষ লগত পড়া নহলেবি সামান খান লগত পড়া দুসরা খা লওয়া প্রডাক্ট খান দে লাগি যাওয়া বা ট্রান্সফার করে যাওয়াকে কই আছে আসল করে কিনে রো ফুডস মানে নাপাকা লাগা খা লওয়া পড়া লই রেডি টু ইট প্রডাক্টস বা ইতিয়া ইতিয়া খাবলে পারিয়া খান নহলেবি অ্যালার্জেন্স থাকা লাগা প্রডাক্ট আর না থাকা লাগা প্রডাক্টস খান দে বেশি হয়ে থাকে ক্রস কন্টামিনেট হওয়া পড়া কেতিয়া হার্মফুল ব্যাকটেরিয়া খান রেডি টু ইট মানে খা লওয়া খান কোনহে ব্যাকটেরিয়া খান ভেলা বলে আকো প্রসেস না করিয়ে এটু খান দে ট্রান্সফার করিয়ে দিয়ে ইনেগা হয়ে কিনে একজন এটু খান খা লওয়া করিয়া পড়া ফুড পয়জনিং হয়ে যায় ফুড বর্ন নহলেবি খা লওয়া পড়া বিমারি উলাবলে খান হাতাই কিনে রাখিবলে সবচেয়ে ডাঙরটু ক্রস কন্টামিনেশন তো হে হাটাব লাগে ফুড পয়জনিং লাগা সবচেয়ে ডর কজটা হইলে ক্রস কন্টামিনেশন পড়াহে হয় এটু কিনা হয় কইলে কেতিয়া জার্মস খান খা লওয়া কোনোবা লগত পড়া দুসরা খা লওয়া লগত লাগিয়া নহলেবি সারফেসেস কিসিম খান পড়া হাত পড়া নহলেবি বর্তন কিসিম খান পড়া বি ফেলাই থাকে ক্রস কন্টামিনেশন তো আলাগ আলাগ রাস্তা পড়া হব পারে সবচেয়ে পইলা তো খা লওয়া একটা পড়া দুসরা খা লওয়া খান দে লাগি যাওয়া এটু টাইপটু হইলে বেশি খতরনাক আছে
kitia napaka laga khana khan pakai dia laga khana logot contact kurise guile yade example kunaba ase fridge te kacha mongso store kuria do kitia bado mongso laga pani khan sobji pakai dia opor de giribo pare dusra do ase amakan letra hat para pi lagi joa manu para bi khanwa opor letra kuri die example kumba do ase amhan toilet joa pasude hatu bhal kuri sapana kuri gine khalwa khan chua bara bi hoi jai dusra do kacha mongsu chua pasude hatu bhal bara nadulai gine sobji pata kisim khan chua bara hoi kisim khana khan chua majude apron nohili bi kapra khan bara bar bar hat musha nohili bi towel ekta loi kiki musha to aro loigine hat musha parabi hoi jai thage dusra du chuka laga button kisim khan bhal para am khan chulai dia pasode bhal para nadula noili bi safa na kuri gine rakhia itu khan parabi hoi jai example kumba du ase knife can openers nishna khan noili bi chopping board alag alag khana katia majude bhal para safa na kuri gine chula parabi hoi Borden nohilibi, daba kisim khan, bahal kuri sapana kuri gine, saman khan store kuri abrabi hoi jai thage. Cross contamination itu hata boni mide, kodum itu khan yat kuri bo lagi, kachamongso kisim aro itia khabule, bar ready to eat. Laga khana khan do hodai alak kuri gine rakhi bo lagi, kha loa khan nachua age, hodai hatu bahal para sapha kuri bo lagi, Kana paka laga, katia laga jaga khan, chopping boards, aro kisim saman khan du, nachula age, aro chula paso, hodai bhal para sapha kuri gine rakhibo lage. Kacha tenga phol nohilibi sak sobji pata, aro mangso kisim khan karne, alag alag chopping board aro knife idhan bi rakhibo lage. Kacha mangso aro itia khabole laga khana khan du, fridge te hoilibi, alag alag rakhibo lage kun hoilibi cross contamination itu do hatai gine rakhibo karone jankari khan loi rakhibo lage to aji amar health and family welfare program de food safety aro nutrition opor de kisman kotha koidia hunibo paise aji karone health and family welfare program imanode ses kuri di ase

0: News, music and entertainment. This is FM 103 megahertz.
1: Good morning listeners, itu Akashwani Kohima FM Trakapan 103 megahertz repnihan program huni ase aru ite huni hobo Hindi film gaan program 4G bhai karone. So RJ Jacob apnihan sabke welcome kuri ase, swagat kuri ase, namaste aru salam kuri na janai diya ase. Apni kan laga feedbacks, suggestions, nahole thoughts takisi kole itu number te likhibo pare 9436805333 aru likhibo kone code ase FM space F. তো লিসনার্স ক্যান প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে পয়লা গীত শুনব আপনাদেরকে উদিত নারায়ণ আর অমিত কুমার লাকাওয়াস্তে ফিল্ম আছে বেটি নম্বর ওয়ান গীত লিখা হয়েছে মায়া গোবিন্দ আর দেব খলি মিউজিক দিয়া হয়েছে বিজু শাহ

প্রোগ্রামটির দশরা গীত শুনব আপনাদের সোনু নিগম, বিনোদ রাঠোর আর খরচ লাগাও আসতে ফিল্ম আছে চাল মেরি ভাই। গীত লিখিয়া হয়েছে সমীর, মিউজিক দিয়া হয়েছে আনন্দ মিলন।

এই প্রোগ্রামটা কু শুনিব আপনাদের বিনোদ রাঠোর আর আলকায়ক নিকলা গাওয়া ফিল্ম আছে শিকারী। গীত লিখে হয়েছে সমীর, মিউজিক দিয়া হয়েছে আদেশ শ্রীবাস্তবা। এন্ড সময় 10 বাজি হওয়ালে আপনি শুনিয়া হব ট্রাফিক আপডেট, তারপর কন্টিনিউ করিয়া হব প্রোগ্রামটা।

FM 드래곤밴 News, Music and Entertainment FM 103 Megahertz 이두 아카시바니 코히마 FM 드래곤밴 103 Megahertz 브라이티아 코히마 타운 라카 리얼 타임 트래픽 업데이트 아니디아세 মনকলাপার লগে না পিএইচকিউ জাংশন তক হলে এটা নর্থ বাউণ্ড দেট ইজ নিচে জাগান হলে হেভি আছে আর সাউথ বাউণ্ড যখন উপর পিনে আছে এই হলে লাইট আছে কিন আপনি এনেকে জানাই দিয়ে আছে কিন্তু আপনি খান অল্টারনেট রুট আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি এই রাস্তা চলাব পারে পিএইচকিউ জাংশন পার লগে না মেজর জাংশন তক হলে এটা নর্থ বাউণ্ডে হলে মদিরেট আছে আর সাউথ বাউণ্ডে হলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি এই রাস্তা চলাব পারে নহলে লেডি মাইলস রোড এই রাস্তা চলাব পারে রাজু টিসিপি গেট পার লগে না রাজু পয়েন্ট হলে এটা নর্থ বাউণ্ডে হলে হেভি আছে আর সাউথ বাউণ্ডে হলে মদিরেট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নহলে বক্স কাটিং টু এনএইচএ কে টু সেন্সাস পয়েন্ট নহলে ফুলবাড়ি টু খচিজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লগে না সেন্সাস পয়েন্ট হলে নর্থ বাউণ্ডে হলে এটা হেভি আছে আর সাউথ বাউণ্ডে হলে মদিরেট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু এনএইচএ কে এই রাস্তা চলাব পারে হাই স্কুল জাংশন পার লগে না সেন্সাস পয়েন্ট হলে এটা নর্থ বাউণ্ডে হলে মদিরেট আছে আর সাউথ বাউণ্ডে হলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বেলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে নহলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর এনএইচএ কে জাংশন পার লগে না সেন্সাস পয়েন্ট হলে এটা নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড দুইটা টিভি লাইট লাইট আছে কিন্তু আপনি খান আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 10:30 News, music, and entertainment. This is FM 103 megahertz. ওয়েলকাম ব্যাক লিসনার্স সিটু আকাশবাণী কোহিমা এফ এম ট্রাকবান 103 মেগাহার্টজ পর আপনি গান প্রোগ্রাম দি থাকে শুনি আছে আর এটা শুনি থাকে প্রোগ্রাম আছে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম ফৌজি ভাই কারণে সো দুসরা গানা নাবজা আগে আকো আপনি লাগা মেসেজ কুম্বা আছে এটি খান পুরি দিয়ে আছে এটা লিখি কিনা পঠায় যে গুড মর্নিং আর জে স্যার ব্রাশিং রাবার শিটস অ্যান্ড এনজয়িং ইয়োর মেলোডি প্লে লিস্ট স্যার কই না লিখছে গ্রেট আওয়ার্স এহেড নেম ভাই স্নেক Humtsoi from Pungidong village Woka. Well, thank you so much Bhai Snake Humtsoi for your message. It is na apni rubber kaam kori ase kotha jani gine ektu bisi khushi ase. To thik pora kaam ko thakibe aro apni gine enjoy korbi. Aro ete Sapat Sringi radio listeners group te khan bi likhi gina pata ase. Good morning FM Tragapan family koina. Well, good morning apni gine sab ke bi. Aro ete likhi ase গুড মর্নিং আর জে নমস্কার কইনা দুর্গেশ নাগানপুরী রাধেশ্যাম নাগানপুরী বন্দনা ভাবনা বিন্দু গলু কুসুম

0: नमस्कार, हेलो और सब के मोरम सलाम जनाई दिए से इटु आकाशवाणी कोहिमा एफएम ट्रबन 103 मेगाहर्ट्ज और अपनी खान हुनिया से माइकी मनो आवाज कार्यक्रम हुनी थगिया लिसनर्स बिलाक सब के वेलकम और स्वागत असे माइकी मनो आवाज कार्यक्रम लगा नतुन एपिसोड दे। वेल डियर लवली लिसनर्स, আজি রুরাল এনভায়রনমেন্ট ডে আছে আর ইটু খাস দিন দে আমি খান মাইকি মানু প্রোগ্রাম দে জুড়ি বলে আছে খাস স্পেশাল গেস্ট মিসেস ফ্লোরেন্স জুন ফরেস্ট ডিপার্টমেন্ট দে রেঞ্জ অফিসার আছে। আজি আপনি খান বেশি স্পেশাল খাস ইন্টারভিউ হুনি বলে আছে অন দ্য টপিক গ্রিনার টুমারো বানাবলে মাইকি মানু খানকে এম্পাওয়ার্ড করব। ইটু টপিক ওপরে কথা করিয়া শুনবলে পাব আর জানিব আমি খান কিনেগা এনভায়রনমেন্টকে ভাল আর গ্রিনার বানাবলে পারিব। ক্লাইমেটে বদলাভ চেঞ্জেস আর এনভায়রনমেন্টাল চেঞ্জেস চ্যালেঞ্জেস খান আজিকালি বেশি বাড়ি আছে, ইনক্রিজ হওয়া আছে, তো ইটু ওপরে মাইকী মানু খান লগা কি ইম্পর্টেন্ট রোল এনভায়রনমেন্টকে প্রটেক আর বাঁচাবলে তাহলা পরিবার ফ্যামিলিজ আর কমিউনিটিস খানোদে মিলি কিনা, তো ইটু টপিক কে ভাল বারা বুঝাব আজি লাগা গেস্ট মিসেস ফ্লোরেন্স বারা। মিসেস ফ্লোরেন্স, আপনি গে ওয়েলকাম আছে মাইকি মানু আওয়াজ প্রোগ্রাম দে।
1: থ্যাংক ইউ।
0: মহান বেশি খুশি আছে আপনি লাহা কিমতি সময় আহিনা মান মাইকি মানু আওয়াজ প্রোগ্রাম দি দিয়া দে আর মহান বেশি খুশি আর এক্সাইটেড আছে আজি মহান বেশি জানিবলে আছে এনভায়রনমেন্টকে কিনা ভাল করব কিনা মাইকি হান লা রোল কি আছে এটু এনভায়রনমেন্টকে ভাল করিয়া দে আর বেশি বেনিফিটস একটা মহান সব জানিবলে আছে লিসনার্স খান মিলি কিনা টাইম বেশি ওয়েস্ট নকরব ডিলেভি নকরব এনিয়া হইনা সবসে পইলা তো আপনি লাগা ইন্ট্রোডাকশন কই দিবি না মহান শুনি থাকে লিসনার্স খানকে খাস করে না মাইকি বিলাক খানকে।
1: থ্যাংক ইউ। মেলা নাম তো ফ্লোরেন্স আছে আর মই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ নাগল্যান্ডে ফরেস্ট রেঞ্জার কাম করে আছে।
0: খুশি দে জানি না অ্যান্ড দেন লিসনার্স খান বেশি খুশি পাই থাকিও আপনি এটা যুন রোল দে কাম করে আছে না আর আপনি লোক বেশি শিকিবলে পাব যুন রোল দে আপনি এটা থাকি আছে। থ্যাংক ইউ সো মাচ দে আপনি ইন্ট্রোডাকশন খানে এটা মহান দিকে বেশি আছে সুদিবলে তো আস্তে আস্তে ইনিয়া গুণা সুদি সুদি না যাব আর বেনিফিটস খান ইনিয়া গুণা ভাল হব এটু হান আস্তে আস্তে সুদি না যাব আপনিকে তো খাস করে না সবসে পইলা আপনি কি সুদিবলে মন থাকি আর আপনি লাগা এটা ডিপার্টমেন্টে আপনি লাগা কি রোল আছে এটু কই দিবি না।
1: আমি ফরেস্ট রেঞ্জার লা কাম হিসাব দে তো ফরেস্ট বাঁচাব ট্রি প্লান্টেশন প্রমোট করব ওয়াইল্ড লাইফ আর বায়োডাইভার্সিটি কনজার্ভ করব আর ফরেস্ট ফায়ার আর ইলিগাল লগিং খান রক্ষাব এটু হি নয় গে না মানু খান কেবি এনভায়রনমেন্ট বাঁচাবলে অ্যাওয়ারনেস স্প্রেড করে
0: তো আপনার রোল তো বেশিরভাগ তো অ্যাওয়ারনেস দেহি হয়ে যায় না। দ্যাটস গ্রেট, বেশি ভালো আসতো। তো এটা সিম্পল আর আসান কথা দেয় না কৈছে বলে তো ক্লাইমেট চেঞ্জ লাগা মতলব এটু অল্প কই দিবি না মহান শুনি থাকে লিসনার্স খানকে।
1: ক্লাইমেট চেঞ্জ মানে লম্বা সময়ে ওয়েদার প্যাটার্নস খান চেঞ্জ হব আর টেম্পারেচার তো বেশি উঠিব আর বেশি নামিব আলাগ আলাগ জায়গাতে পানি গিরিয়া বি ঠিক টাইম দিয়ে নাকিব আর কোনবা জায়গাতে তো গ্রোথ আর ফ্লাডিং নিচনা খান বি হব এটু খান হি নয় গে না আলাগ এনভায়রনমেন্ট চেঞ্জেস খান বি আপনি লাগা ডেলি লাইফ দিয়ে এফেক্ট করে যাব।
0: ওকে ওকে, তো এটু মানে লাইক ওয়েদার চেঞ্জ আর এটু হি এফেক্ট করে যাব পারব না। তো আমি হান কিলে এনভায়রনমেন্টকে কেয়ার করবলে লাগে এটা আপনি ফার্স্টে

0: বিষয়ে কি ক্লাইমেট চেঞ্জ খান তো বেশি হওয়া আছে।
1: হয়
0: তো মহান আমি হান কিনিয়া এনভাইরনমেন্ট কি কেয়ার করলে পারিব। আমি
1: খান সাপা হাওয়া সাপা পানি আর মহান খালা সব তো এনভাইরনমেন্টে হি ডিপেন্ড করে। এটু কারণে আমি খান গাও মহানা বডি তো হেলদি থাকি বলে এনভাইরনমেন্ট কে কেয়ার করব লাগে।
0: ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আপনি ভালো রাখুই দিয়েছে। তো এতিয়া চাইছো বোলে তো কেলে মাইকী হান নেচারকে প্রটেক্ট না আর বাঁচাও বলে জরুরি ইম্পর্টেন্ট আছে। কেলে মাইকী মানুষ হান ইম্পর্টেন্ট আর জরুরি হয়ে যায় তো নেচারকে বাঁচাও বলে এখানে।
1: মাইকী খান তো নেচারকে প্রটেক্ট করিয়া তো বেশি ইম্পর্টেন্ট আছে। কেলে মানে তাই খান পানি হবি মাটি আর জঙ্গল খান কে বি পুরা জুডিশিয়াসলি চলাবলে লাগে। তাই খান জেনার কারণে আর এটু একলা নহিগে না, মাইকী খান তো ফ্যামিলি আর কমিউনিটি দেবি এনভাইরনমেন্টকে কিনা কেয়ার করব লাগে এটু খান শিকাবলে পারে।
0: তো মাইকী খানের রোল তো বেশি ডাঙর হয়ে যায় না এটাতে। তো এটা চাইছো বোলে তো মাইকী খান কিনা এনভাইরনমেন্টকে সাফা রাখিবলে পারিব না ম্যাম, এনে আপনি অল্প কই দিবি না?
1: মাইকী খান একলা নহয়, সব মানুষই মহান প্লাস্টিক চুলা তো কমতি করব লাগে। সিঙ্গল ইউজ প্লাস্টিক খান অভয়েড করবি, খড় লাগা লেতেরা মহান খালা আর প্লাস্টিক ওয়েস্ট খান তো আলাগ আলাগ করিয়ে না পেখাবি।
0: ওকে ওকে, এটা সবসে ইম্পর্টেন্ট হয়ে যায় না সাফার
1: সিক্রিকেট করে না।
0: ওকে, তো আরো ইন্টারেস্টিং বেশি ইন্টারেস্টিং আছে এটু জানি না দ্যাট বারো আপনি গিয়ে দুসরা আরো হুদিব। আজিকালি সবসে মেইন প্রবলেম তো কি ফেস করে আছে না এটা চাইছো বলে তো
1: আজিকালি মেইন এনভায়রনমেন্ট প্রবলেমস খান তো লাইক আগে তো কোয়া নিচিনা ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, পলিউশনস খান আর প্লাস্টিক ওয়েস্ট খান আর মহান লস অফ বায়োডাইভার্সিটি আর পানি বি শর্টেজেস
0: মহান। এতিয়ালা টাইম দিয়ে চাইছে বোলে এতিয়ালা সময় দিয়ে চাইছে বোলে ট্রিজ খান কাটিলে তো কি বেশি এফেক্ট হয়ে যায়?
1: মন জানি আছে কি খাস খান তো অক্সিজেন দি হাওয়া সাফা রাখে আর সল ইরোশন বি রক্ষায় আর মহান লাইফ ওয়াইল্ড লাইফ খানকে বি সাপোর্ট করে আছে। কেতিয়া মহান খাস বেশি কাটিব ফ্ল্যাট ল্যান্ডস্লাইডস খান আর গরম বি বেশি হব আর মহান ওয়াইল্ড লাইফ লস বি হয়ে যাব।
0: ওকে ওকে, তো এইটু ট্রিজ খান কাটিয়া তো ইমান লস আর ইমান নোকসান একটা হয়ে যায় না? তো খাস করে না এতিয়া চাইছো বলে তো ফ্যামিলিজ না পরিবার খান সবসে সিম্পল আসান তরিকা কি আছে এনভাইরনমেন্টকে বাঁচাবলে?
1: সিম্পল ওয়েস তো মহান ইলেকট্রিসিটি আর পানি বাঁচাব, প্লাস্টিক কমতি ইউজ করব, ওয়েস্ট রিসাইকেল করব, লিটারিং নকরব আর মহান নিজের ঘরে হোম গার্ডেন করিয়ে না খাস বি লাগাব পারে।
0: ওকে, তো ইনিয়া হিসেবে তো এনভাইরনমেন্ট কিন্তু মহান ভালরা বাঁচাবলে পারে আসো না ওয়েস্ট ম্যানেজমেন্ট খান সব করি না। তো স্পেশালি কুইশলে তো যিনিয়া মাইকী হান আছে না বেশি তান তো কোম্পান জায়গা থাকিলে বি গার্ডেন খান বি নুকুরি যায় ইয়ান দে ওয়েস্ট বি রাখি যায়। তো তো ইডিয়া হান গিয়ে তো লাইক স্পেশাল রিকোয়েস্ট দ্যাট ইফ ইনিয়া খালি রাখি আছে বলে তো কিবা কিবি হুলি বি লাগাই দিবি সো দ্যাট মাল এনভাইরনমেন্ট তো ফ্রেশ সাফা ভাল না হবলে পারিয়া লাইক তা। আপনি ইমান আইডিয়া মহানকে দি আছে হইতো হইতো, নইলে তো বেশিরভাগ মহান মাইকী হান তো লেজি হইলে এনভাইরনমেন্ট তো ভালো হব না পারি যাব। ভেজিস খান মেনটেইন করেছিলে তুমি খাওয়ালে লাইকটা তুই ওলাই যাই তুমি একটা না। তো আপনি গার্ডেন করে আছেন না?
1: অলপ জায়গা আছে তো তাতে করে আছে।
0: ওকে ওকে, তো এটা আগে মান করে থাকার নিচিনা ট্রিজ খান প্ল্যান্টস খান তো এটা পালি হলে কিলে বেশি জরুরি হয়ে যায় না ম্যাম? আরো একবার কই দিবি না মান হয়ে থাকে লিসনার্স খানকে?
1: আগে তো কোয়া নিচিনা খাস তো মহান কার্বন ডাইঅক্সাইড তো অ্যাবজর্ব করে আর অক্সিজেন দি হাওয়া সাফা রাখে ক্লাইমেট চেঞ্জ কমতি করে আর মহান কে শেড বি দি আর জানোয়ার খান কে বি খড় আর প্রোটেকশন দিয়ে আছে।
0: ওকে ওকে ওকে, अरे महान इतु बेसि भक्त पाई जाए ना ट्री काटिद महान।

0: interesting rap ni mahan sob ke listeners khan ke connect corner che we are very happy bishi khushi ase to and mala program khotom nukriya ke de says no wa ge de adila message na khas kri na mala huni thaga listeners khan ke kuti wina rural environment de ni le
1: firstly maki khan pura ge salam di ase মাইকী খান কারণে আমিলা মেসেজ তো দাহি কাম ছুতু মুতু হইলেবি আমিলা আমি খান লা এনভায়রনমেন্ট তো বেশি ম্যাটার করে ফর এক্সাম্পল নেচারকে প্রোটেক্ট করে কাজরা অর চাপড়া খান কমতি করে আর মই খান লা বাচ্চা খানকে এনভায়রনমেন্ট কিনাগা কেয়ার করব হেলথি রাখব আর ফিউচার কারণে কিনাগা এনভায়রনমেন্টকে সাস্টেনেবল তরিকাতে পারিব ইতু মাইকী খান শিখাব পারে হিটু একলা হি নইনা মহান মাইকী খান তু তাই খান নিজের তাকত পড়া পজিটিভ এনভায়রনমেন্ট চেঞ্জেস তো ঘর আর সোসাইটি দেখবি আগিয়ে যাবলে পারে আর হিটু সাল লাগা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট থিম তো ইন্সপায়ার বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার আছে ইটু মিনিং তো আমি খান সব নেচার পড়া ইন্সপায়ার করি কিনা ক্লাইমেট চেঞ্জ কাম করব আর ফিউচার ভাবনা করি কিনা কাম করব সো মোলা ক্লোসিং মেসেজ তো আমি খান সব মিলি কিনা জঙ্গল নদী জানোয়ার আর নেচুরাল রিসোর্সেস খানকে শিক্ষা করি কিনা একেলগে সোসাইটিকে আগে লই যাবলে আইবি কালি খালি এনভায়রনমেন্টকে প্রটেক্ট করিয়া নহয় কিনা চেঞ্জেস বি আনবলে পারে হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে জানাই দিয়ে আছে থ্যাংক ইউ
0: তাই আপনি মান সুন্দর মান সবকে মান ভাল মেসেজ সন্দেশ দিয়েছে মা লা শুনি থাকে লিসনার্স খানকে থ্যাংক ইউ বেশি খুশি আছে মান সুন্দর কই দিছে অন্তিম তো কই দিছে বাট অলসো ভেরি এক্সাইটেড এগেইন টু আস্ক ইউ আপনি ওয়ার্কিং ওমেন আছে বাচ্চাবি আছে তো এই তুহান সব কিনে হ্যান্ডেল করে আছে আপনি ওয়ার্ক আছে নিজেলা অফিস টিভি যাব লাগে গর্বি আছে বাট ইউর ইন্টারেস্ট রেসপন্সিবিলিটিস খান তো আপনি কিনিয়া ব্যালেন্স করে আছে এটা সব মানা ডিস্টেন্স খান গিয়ে টিপস বি দিবি
1: হয় এস এ মাদার অফ টু ইয়ার্স অল্ড বয় হয় অফিস লা কাম বি গ্রো লাগে আর বাচ্চা সাবি সাবলে উলাই যায় তো ফার্স্ট একটা তো ব্যালেন্স তো বেশি ইম্পর্টেন্ট আছে আর এই ব্যালেন্স করলে তো লাইক বেশি সাপোর্টিভ হাজবেন্ড একটা তো বেশি ইম্পর্টেন্ট আছে আর নট অনলি দ্যাট মহান আমার প্যারেন্টস খান নাহলে বি সিবলিংস খান মদত বাঁচি থাকা তো দুরাই মহান কাম দিয়ে বি মহান ব্যালেন্স করব পারে
0: ইমান ভাল লাগিছে ম্যাম আপনিলা লাইফ টু রেসপন্সিবিলিটিস তো আপনি ইমান ভাল মিলিয়ে না করে আছে ম্যাম থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আছে আপনিলা কিমতি সময় মহানলা স্টেশন দে ওমেন প্রোগ্রাম দে আহিনা দিয়ানিম দে আপনি বেশি বিজি থাকিছে বাট আপনি কি বলবি মহানলা ওমেন প্রোগ্রাম দে আর মহানলা লাভলি লিসনার্স খান গে ওয়েল এনভায়রনমেন্ট দে কিনিয়া হব লাগে আর কিনিয়া থাকিলে ভাল ইটু সবতে মহান সবকে ক্লিয়ার সামজাই দিয়া নিম দে থ্যাংক ইউ সো মাচ দে ম্যাম
1: থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি দিয়ার কারণে থ্যাংক ইউ
0: লিসনার্স আপনি হান আজি শুনিবলে পাইছে স্পেশাল টপিক থাকছে এনভায়রনমেন্ট ডে ওপরে গ্রিনার টুমারো বানাবলে মাইকী মানুষ খানকে এম্পাওয়ার্ড করব ইটু টপিক দে মিসেস ফ্লোরেন্স রা ভাল কথা পাত্র মহান সবকে মিলি না বুঝাইছে আন্ডারস্ট্যান্ড করাইছে মহানগে মই আশা করে আছে আপনি হান বি সব ইটু শুনি না খুশি পাইছে আর বেনিফিটস লাভ পাইছে কিনা আশা করে আছে আপনি হান সব থ্যাংক ইউ
2: Well, dear lovely listeners, program says Nukuria Agede, Angami Kothare Ganga Hunibo, Aru Itugana ke Miss Vikoyoleta Separa Itugana Gaishe, Asha Se Gana Hunigina Abnihan Sob Kushi Pabo.

প্রোগ্রামটি আকৌ শুনিব আপনাদেরকে লতা মঙ্গেশকর লগা ওয়াস্তে ফিল্ম আছে শাগির্দ আর একটি গীত কারণে লিখি কিনা পাতা আছে যোগেন্দ্র রংপি ধরমকিরি রংপি আর সোনালি এংটিপি সারি জন কার্বি আংলং আসামপাড়া আর তাখানি তো গানা ডেডিকেট করে দিয়ে আছে আক্রিবু আমল বসুমতী বীরেন হানসে ভাইকন মুন্ডা চন্দ্র তিমুং চুবাকি জমির দেবাশিস হাজরিকা দানিয়াল মোমিন ফাগু উরাং হানা হানরিকা তিমুংপি ইচ্ছাকাতো আচুমি ইনোকা আচুমি কিলিতলি ইয়াপথমি কুপুভি আয়েমি রমেশ পাত্র রুনু পাত্র রকবিলে মেথা শিকারি রংপার সুনীল ফাংছো সাবি আর জে ও সুন রহে সোতাঙ্গো Well, thank you so much for writing Jogendra Rongpi and party. Apni

প্রোগ্রামটি আকু শুনব আপনার আতিফ আসলাম আর শ্রেয়া ঘোষালের আওয়াজে। ফিল্ম আছে রামায়া বাস্তাবাইয়া আর এই গীত কারণে লিখি কিনা পতা আছে টকি সুমি ফ্রম থাইক আর তাই গানা মানি আছে। সো থ্যাংক ইউ সো মাচ টকি আপনি লিখি কিনা পথাই দিয়া কারণে।

0: হলে মডিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে, কিন্তু আপনি খান অল্টারনেট রুট আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে ওল্ড মিনিস্টার্স হিল টু জেল কলোনি এই রাস্তা চলাও পারে। পিএইচকিউ জাংশন পার লগে না মেজর জাংশন তো কইলে এটা নর্থ বাউন্ডে হলে মডিরেট আছে আর সাউথ বাউন্ডে বি মডিরেট আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি এই রাস্তা চলাও পারে, নহলে লেডি মাইলস রোড এই রাস্তা চলাও পারে। টিসিপি গেট পার লগে না রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি মডিরেট আছে, কিন্তু আপনি খান আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাও পারে, নহলে বক্স কাটিং টু এনএইচএ কে টু সেন্সেস পয়েন্ট, নহলে ফুলবাড়ি টু খচিজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাও পারে। রাজু পয়েন্ট পার লগে না সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি মডিরেট আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এনএইচএ কে এই রাস্তা চলাও পারে। হাই স্কুল জাংশন পার লগে না সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি মডিরেট আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাও পারে, নহলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাও পারে। আর এনএইচএ কে জাংশন পার লগে না সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি লাইট আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাও পারে। এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট, আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব সাম 3 বাজিপা লগে না।
1: News, music and entertainment. This is FM Dragobah. FM 103 megahertz.
0: Good afternoon and welcome back listeners. Itu Akashvani Kohima FM Dragobah 103 megahertz pa apni gan huni ase SMS request program apni person gana. So next gana ko bajai di bolese aru itu gana karne likhi na pata ase akuzo tahe likhi na pata ase akuzo. Thank you so much. আটাই এইটো গানা ডেডিকেট কৰি দি আছে কেভিলেখ মেথা সুনীতা বসুমতৰী পূৰ্ণিমা পুনম বেবী আমাল বসুমতৰী দুৰ্গেশ নাগানপুৰী যোগেন্দ্ৰ ৰংপি কেখ্ৰিয়ে ফ্ৰম কহিমা এছেভি উইটনি বিকেশন ক্ৰিষ্টি অল ফ্ৰম বিফমা লনি ফ্ৰম কহিমা বিলি ফ্ৰম জেনেবটো চালিলা নুনে রকোভিলে মেথা ডাক্তার জুবেন অ্যান্ড নার্স এলিজাবেথ চোপি ব্রাদার্স চুবাকে জমিয়র মন্দিরা রামোনা ফ্রম গোয়া অ্যান্ড ফর আর জে হেচং আর জে টিয়া আর জে লিডিয়া আর জে ভেরেনিকা অ্যান্ড আর জে কেনি গইনে লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ আখুজো আপনি লিখে না পাঠাই দেওয়ার কারণে, তো আপনি গানা মাঙিয়াতে বাজাই দিবল আছে। সো লিসনার্স খান এটা শুনব কে কে আর তুলসী কুমার লাগাও আছে ফিল্ম আছে রেডি।

প্রোগ্রাম তো শুনব আপনার নিকা ফিল্ম পড়া গোলাম আলী লাগাওয়াজে আর এই গীত কারণে লিখি কিনে পঠা আছে সাপাত শৃঙ্গী রেডিও লিসনার্স গ্রুপ তেখানে লিখি কিনে পঠা আছে গ্রাম জসওয়াদি ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ পড়া।

প্রোগ্রামটি আকৌ শুনব আপনার লতা মঙ্গেশকর, সুরেশ ওয়াটকর আর মোহাম্মদ সাইদ লকা ওয়াস্তে অবস্তে। ফিল্ম আছে হেনা আর একটু গীত কারণে লিখি কিনা পতাই আছে সুর রেডিও লিসনার্স গ্রুপ।

প্রোগ্রামটাকে অনুব আপনারকে উদিত নারায়ণ সাধনা সরগম আর পূর্ণিমা লাগাও আসতে ফিল্ম আছে কেউ কি মে ঝুঠ নেহি বলতা আর একটু গীত কলনে লিখি নপথে আছে নওজান গোলাঘাট আসামপাড়া কারণ গগৈ ভুলা শিবম বিটু সন্তোষ দে আর মানাপ তাকানে লিখি না পাইছে সো থ্যাংক ইউ সো মাছ লিখি না পাঠাই দিয়ার কারণে।

প্রোগ্রামটি এখন শুনব আপনার নিতিন মুকেশ আর অনুরাধা পাটওয়াল লাগাও আসতে ফিল্ম আছে জিনা তেরি গলি মে ফিল্ম পারা আর এটি গীত কারণে লিখে কিনা পাতা আছে চারাইদেউ ডিস্ট্রিক্ট সোনারী আসাম পারা ভাইকন মুন্ডা আর তাই এই গানা ডেডিকেট করে দিয়েছে দুগ্রেশ নাগানপুরী হিতেন্দ্র দাস অমল বসুমত্রী বিমল বসুমত্রী অঞ্জলি বসুমত্রী সাবিনা বেগম যোগেন্দ্র রংপি সুনীল পাংশো দেবাশিষ হাজরিকা রকবিলে মেথা রমেশ পাত্র রুনুক পাত্র লাকি বাসুমতরী শিকারী রংপার ফাগু উরাং চন্দ্র তিমুং বীরেন হানসে হানরিকা তিমুংপি জুবাকি জামিয়ার কইগিনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ ভাইকন মুন্ডা লিখি গিনা পাঠাই দেওয়ার কারণে

প্রোগ্রামটি শুনিব আপনাদেরকে। আমার একটা পটওয়াল আর উদিত নারায়ণ লাগা ওয়াস্তে ফিল্ম আছে দিল, আর একটু গীত কারণে লিখি কিনা পাতা আছে জয় মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ গ্রাম জসওয়া দি সে কিনা লিখি আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ। তো একটু গীত শুনি লব এটা।

de alu khan du huli du olop thanda jaga inga de germination ghas uthia itu du thik pra ulawo pare aro tapman du hule 20 ba 22 degree celsius thakia inga tapman de bhav pra ulai aro ta laga guti duria itu laga somoi de tapman du 18 ba 20 degree celsius itu du bhal ase jodi tapman du 30 degree celsius pra upor uthi jai she kule du আলু খান্দু হলে তো বিয়া হয়ে যায় মাটি তো হলে তো মিহিন থাকিয়া আর অর্গেনিক ম্যাটার মূল থাকিয়া আর মাটি লাপিজ লেভেল তো হলে 5.2 বড়া লই কিনে 6.4 ইনিয়া মাটিতে ভাল পড়া উলাই আর আমি খান আলু লাগা বিজন বাচিয়া লাগা সময় দে বিমার না থাকিয়া লাগা আলু খান এইটু চাই কিনে লগাওলে লাগে আর আলু লাগা ওজন তো 30 বা 40 গ্রাম থাকিয়া এইটু খান চাউলে লাগে আর যদি মহান আলু তো ভাঙাই কিনে লগাবলে আছে বলে তো তার লাগা ক্রাউন আই মাথা এইটু খান তো চাই কিনে 40 গ্রাম নিচনা তো হইলে তো ওজন থাকিয়া ইনিয়া কাটি উলে লাগে আর এইটু আলু না কাটিয়া আগে দে কুটারিন দু হইলে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইটু পরা ডিসইনফেক্ট করে কিনে এইটু পিছিয়ে দে আলু তো কাটি উলে লাগে আর আলু লাগুটি দু ঘাস ছোট উঠি থাকিয়া ইনিয়ালা সময় দে 10 দিন বড়া লই কিনে 15 দিন দু হইলে তো আলু লা বিজোর না লাগা আগে দে ঠান্ডা জায়গা দে রাখি দি উলে লাগে আমি হান আলু লা খেতি করি উলে লা সময় দে মাটি দু হইলে তো ভাল বড়া খুন্দি কিনে 20 বা 25 সেন্টিমিটার নিচনা নিচে খুন্দি উলে লাগে আর 2 বা 4 বার নিচনা দু হইলে তো মাটি দু হইলে তো ভাল বড়া মিহিন খুন্দি কিনে মিহিন করে দি উলে লাগে আর এটু পিছে দে রিজেস মাটি অলপ উঠাই কিনে তার লগা বিজন দু হইলে তো 10 বা 15 সেন্টিমিটার মাটি খুন্দি কিনে মাথা ওপর করে কিনে লাগাবলে লাগে রো লা স্পেসিং দু হইলে তো 20 বা 30 সেন্টিমিটার নিচনা রাখিবলে লাগে আর দুইটা রো লাগা মাজতে তো হইলে 60 বা 75 সেন্টিমিটার এটু হিসাব চাই কিনে লাগাবলে লাগে আমি হান আলু লা খেতি দে সবসে লাস্ট ফিনি মোহান মাটি মিহিন করে থাকিয়া লগা সময় দে ঠিক পা পুচি যা ফার্মিয়ার্ড ম্যানিউর 10 বা 15 টন দুহিলে দু একটা হেক্টর দে লাগাউলে লাগে আর ফার্টিলাইজার দুহিলে দু বেজল ডোজ ইটু দু ইউরিয়া দুহিলে দু 40 কেজি আর সিঙ্গল সুপার ফসফেট ইটু দু 150 কেজি আর মুরিয়েট পটেশ ইটু দু হলে 30 কেজি একটা একর দে হালিয়েলে ভাল আছে আলু লাগা বিজন দুহিলে দু অলপ নিচে যায় ইটু নিমিরে সময় সময় দে পানি দু হলে অলপ লগাই দি থাকিবলে লাগে মাটি বেশি মিহিন থাকি আহান দু হলে তো 8টা বা 12টা বার পানি দু দি থাকিবলে লাগে আর ভারী মাটি হান্দে দু হলে তো 4 বা 5 বার নিচনা পানি দু দিবলে লাগে আমি হান 1 মহিনা বা 1 মহিনা আদা নিচনা আলু লা খেতি নইলে বি আলু লা বিজন লগাই দিয়া পিছে দে দু হলে হাবি গাছ পাতা ওসরে উলাই যা এটু হান দু হলে খুন্দি কিনে ফেকাই দিবলে লাগে সুখা পাতা ঘাস খান ধান লাগা ঘাস সুখা থাকিয়া এটু খান দু হলে তো আলু লা খেতি এটু খান দে বন করে দিছো হলে তো হাবি গাছ পাতা উলাই থাকিয়া এটু খান বি রুখাই দিব পারে আর মোহান আলু হারভেস্ট না করিয়া আগে দে 10 দিন বা 15 দিন লা আগে দে দু হলে তো তার লাগা স্টেম আর রুশি এটু খান দু কাটি দিলে ভাল আছে ইনিয়া হয়েছে হলে তো আলু লাগা চামড়া এটুকে টান করে দিয়ে লই যাইনে জমা করিনে রাখিয়া স্টোর ক্রিয়া লা সময় দে আলু গে পুচি উলে না দিয়ে ঘাস তো হইলে তো ইয়েলো নিচনা আর তার নিজের সুখি যাইছে হলে তো আস্তে বড়া আলু খান খুন্দিয়া শুরু করব পারে আর খুন্দি লওয়া পিছে দে আনি কিনে ঠান্ডা আর ঘাম না পুঁচিয়া জায়গা ভেন্টিলেশন ঠিকঠাক থাকিয়া ইনিয়া জায়গা চাই কিনে স্টোর করিলে ভাল আছে আর মোহান যাই কিনে মোহান লা ওসরে থাকিয়া এগ্রিকালচারাল নলিবি হর্টিকালচার প্যাকেজেস এটু হান যাই কিনে আইকার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ নলিবি লোকাল এক্সটেনশন গাইডলাইন্স এটু হান লগতে হুদাহুদি করব পারে আমি হান নাগল্যান্ডে দু হলে তো আলু দু হলে তো সবসে কিমতি শাক সবজি একটা মানি থাকে আজিকালি দু হলে তো আমি হান বে আলাগ আলাগ আলু লা জাতি হান লাগা শুরু করে আছে এটু নিমদে পাক পোকা এটু হান বি বেশি আলু লা খেতি দে পুঁচি যায় আলু লা খেতি করিয়া লা সময় দে কাট ওয়ার্ম কইনে ক্যাটারপিলার এটু দু হলে তো ছোট ঘাস উলাই থাকিয়া লা সময় দে গ্রাউন্ড লেভেল বা খাই দিয়ে আর আলু গে ছেন্দা করে দিয়া এটু বি হয়ে থাকে অ্যাপিডস এটু দু হলে তো ছোট গ্রিন কালার একটা আছে আর এটু হান দু হলে তো সাবলে অলপ ইয়েলো আর ডার্ক ইয়েলো
ইনিয়াল থাকে ছোট থাকিয়া খান আর অল্প ডাঙর হয়ে যা এটু খান তো হলে তো আলু লাগা পাতা তার লাগা ঘাস শুটস খান সব তো হলে নষ্ট করে দিয়ে হোয়াইট গ্রাব করে থাকে এটু তো হলে তো মাটি দেহি বহি যায় আর ইনিয়া করি নেয় আলু লাগা রুটস খান তার লাগা স্টেম আলু লাগা গুটি এটু খান সবকে নষ্ট করে দিয়ে দুসরা বিমার একটা তো লেট ব্লাইট লাগা বিমার করে থাকে এটু তো হলে ফাঙ্গাস পা এটু বিমার উলাই দিয়ে আর এটু বিমার তো পাতা ঘাস আলু লা গুটি এটু খান সবকে নষ্ট করে দিয়ে আর পাতা খান দহিলে তো কালা নিচনা হয়ে যায় আর আস্তে আস্তে করে কিনে পুচি যা এটু বি হয়ে থাকে ব্রাউন রড লাগা বিমার এটু তো হলে ব্যাকটেরিয়াম পরা এটু বিমার উলাই দিয়ে এনেকা করে কিনে ঘাস এটুকে বি নষ্ট করে দিয়ে আর আলু লা গুটি লাগা ভিতরে ব্রাউন কালার রিং নিচনা এনেকা বি উলাই দিয়ে সফট রড লাগা বিমার এটু বি ব্যাকটেরিয়াম পরা উলাই দিয়ে আর এটু তো হলে তো সফট রড এটু বিমার উলাইছে হলে তো আলু তো হলে তো নরম হয়ে যায় আর লই যাই কিনে স্টোর করে থাকিয়া লাগা সময়তে পুচি বলে দিয়ে কিনে গুণ বেশি বিয়া ইনিয়া উলাই দিয়ে এটু নিমিতে আমি খান পোকা খান নহলে বি বিমার এটু খান রুখাবলে নিমিতে গ্রেনুলার সিস্টেমেটিক ইনসেকটিসাইড ফুরাডন ফাইভ জি এটু তো 15 কেজি তো লই কিনে একটা হেক্টরে লাগাই দিছে বলে জাসিস আর লিফ হোপার্স এটু খানকে রুখাই দিব পারে আর আফিজ এটু পোকাকে মুড়াবলে নিমিতে দুইবার বা তিনবার নিচনা নোভাক্রোন নহলে বি মেটাসিস্টক্স এটু তো 1 লিটার লই কিনে একটা হেক্টরে 12টা বা 15 দিন নিচনা লাগা ইন্টারভেল চাই কিনে স্প্রে করে দিছে বলে তো আফিজ লাপোকা এটু বি রুখাব পারে আর মেলেথিয়ন 50 EC এটু তো 1 লিটার আধা তো লই কিনে 1000 লিটার পানি লগতে মিলাই কিনে একটা হেক্টরে স্প্রে করে দিছে বলে তো ইপিলেকনা বিটো লাপোকা এটু তো রুখাই দিব পারি আছে আমি হান আলু লা বিজন নাহালিয়া আগিদে 10 লিটার লিনডেন নহলে বি হেক্সামার 10 EC এটু তো লই কিনে একটা হেক্টরে লাগাই দিছে বলে তো কাপওয়ার্মস হোয়াইট গ্রাবস বুগা আর লাল চিমটি এটু হাঙ্গে বি রুখাই দিব পারি আছে লেট ব্লাইট লাগা বিমার এটু রুখাবলে নিমিতে ডিথেন M45 এটু তো 2 কেজি লই কিনে একটা হেক্টরে 10 দিন বা 15 দিন লা ইন্টারভেল চাই কিনে 4 বার বা 5 বার স্প্রে করে দিছে হলে তো এইটু বিমার তো রুখাই দিব পারি আছে আর আলু লা বিজন তো নালাগা আগিনে আগালল 0.5% নহলে বি স্ট্রিপ্টোসাইলিন 0.2% এটু সলিউশন বা বিজাই দি কিনে 15 বা 20 মিনিট নিচনা তো হলে তো বিজাই দি কিনে লাগাইছে হলে তো ব্যাকটেরিয়াল লাগা বিমার ব্রাউন রড লাগা বিমার আর সফট রড লাগা বিমার এইটু খান তো রখাই দিব পারি আছে

এতিয়া আমলা নইলবি গুজবেরি জঙ্গলতে পাই থাকিয়া ইটুদু কিনিয়া কুইনা আকুর মহান আলাগ আলাগ তারিকা বড়া চলাবো পারিব ইটু উপরে কিছুমান কথা কই দিয়েছে। ইটুদু হলে তো আমি হান ইন্ডিয়ান গুজবেরি কই থাকি, ইটুদু হলে তো আমি হানলা দেশতে সবচেয়ে পুরানা টেঙা ফুল একটা আছে। আমলা দে ভিটামিন সি, প্রোটিন, ফ্যাট, ফাইবার, স্টার্চ, সুগার, চিনি, মিনারেলস, এসকর্বিক এসিড আর টেনিনস ইটু হান সবচেয়ে বেশি পাই থাকে। আমলা তো হইলে তো অক্টোবর লাগা মহিনা দে পায় আর ফেব্রুয়ারি মহিনা তো খাবলে পায়। কিন্তু আমলা তো হইলে তো একটা টেঙা ফুল হওয়া নিমিদে ইমান দেরি তো হইলে তো মুখান রাখিবলে নাপারে। এইটু নিমিদে আমি খান তার লগা বেনিফিট এইটুতো সাহবর পাবলে নিমিদে মহান আলাগ আলাগ তারিকা পরা প্রিজার্ভ করে কিনে যতন করে কিনে সাহবর খাবলে চেষ্টা করবলে লাগে। আমি খান চিনি, সুগার ড্রিপিং নইলেবি নিমক খান দে আর সুখা করে নেবি মহান আলাগ আলাগ তারিকা পরা সাহবর খাব পারি আছে। এইটু তারিকা হান চলা পরা আমলা লগা শেলফ লা লাইফ নহলেবি জিন্দা রাখিবলে পারিয়া এইটুতো দেরি তক যাব পারে। আমলা তো হইলে তো একদম এসিডিক আছে আর এস্ট্রিনজেন্ট বি আছে। কোনবা মানুষ তো হইলে তো ফ্রেশ থাকিয়া লাগা সময়তে খাবলে মন নাই। এইটু নিমিদে মহান এইটু টেঙা ফুল আমলা তো লই কিনে নতুন তারিকা পরা মহান প্রিজার্ভ করে নিয়ে রাখিছো হইলে তো তার লাগা নিউট্রিটিভ ভ্যালু এইটুতো হইলে তো চাউলবোর মহান লব পারে আছে। দুলই কিনে মহান আচার পিকল এইটু বি বানাব পারে। আমি খান আমলা তো হইলে তো এক কেজি নহলে দুই কেজি নিচিনা তো লই কিনে স্টিম দে পাকাই কিনে আমলা তো ফুলি যা নহলে বি ক্রেক হয়ে যা খুলি যা এইটু রুখিবলে লাগে। এইটু বিচেদে তো জুই পরা উলাই লব আর তার লাগা গুটি এইটুতো উলাই দিয়ে কিনে ফেকাই দিব। এইটু বিচেদে লই যাই কিনে ঘাম দে ভাল পরা সুখা করবলে পারে। এইটু বিচেদে মহান লই কিনে আলাগ আলাগ মশলা নিজের

পচন লগা মশলা এইখান মিলাই দিব আর এই পিছনে মিঠা তেল গরম করে কিনে ঠান্ডা হওয়ার পিছনে মহান আমলা সুখা করে থাকে আর মশলা মিলাই কিনে থাকে এইটুলা ওপরে ঢালি দিব আর মিক্স করে দিব। এই পিছনে লুই যাই কিনে গ্লাস লগা জার ডাবা এইটুতো হলে ভালবার সাফা করে রাখিয়া এইটুতে রাখি দিব। এই পিছিয়ে তো মহান আমলা লাগা আচার দুই দিন লাগা পিছিয়ে তো খাওয়া শুরু করবো পারে। মহান মশলা খান হলে তো কিউমিন সিড একটা টেবিল স্পুন লো পারে, লাল মরচা পাউডার করে থাকে একটা চামচ, এনি সিড একটা চামচ, মিঠা তেল তো দুইটা চামচ আর নিমক পি দুইটা চামচ, ধনিয়া পাউডার দু হলে দুইটা চামচ ইনিয়া করে সুখা করে থাকে লাগা আমলা এই লোদে মিলাব পারে। দুসরা একটা তো আমলা মারুবা কই থাকে এইটু বানাবলে নিমিতে আমলা দু হলে তো ভালপরা সাফা করে কিনে ফর্ক একটা লই কিনে সবতে এই আমলা লাগা উপরে ছেন্দা করে দিব। এই পিছিয়ে 24 hours নিচনা তো হলে পানিতে ভিজাই দিয়ে কিনে রাখি দিবলে লাগে। এই পিছিয়ে হি লই যাই কিনে 2 মিনিট নিচনা পানি তো লই কিনে বইল করে দিব আর আলাগ জায়গা একটাতে রাখি দিবলে লাগে। এই পিছিয়ে মহান চিনি তো 1 কেজি আদা নিচনা লই কিনে 3 বা 4 লিটার পানি লগতে মিলাই কিনে সুগার সিরাপ এইটু বানাবলে লাগে। এই পিছিয়ে মহান আমলা এইটুতো হলে তো সুগার সিরাপ এইটুতে 24 hours নিচনা ভিজাই দিব। এই পিছিয়ে আমলা তো হলে তো সুগার সিরাপ তাতে পড়া উলাই দিয়ে কিনে সিরাপ তো আরো একবার বয়ল করে কিনে তার লাগা অরিজিনাল কনসিস্টেন্সি এইটু পুঁচিবলে রুখিবলে লাগে। এই পিছিয়ে হি সাইট্রিক এসিড 4 গ্রাম নিচনা তো ঢালি দিয়ে কিনে পানি তো হলে উলাই দিব। এই পিছিয়ে আমলা খান তো আকু বাপস সুগার সিরাপতে রাখি কিনে 24 hours নিচনা রাখি দিবলে লাগে। ইনিয়া করে কিনে আরো 24 hours পিছিয়ে তো হলে তো আমলা খান তো হলে তো সুগার সিরাপ পরা উলাই দিয়ে কিনে আকু সুগার সিরাপ তো বয়ল করে কিনে 24 hours পিছিয়ে আকু আমলা তো সুগার সিরাপতে ভিজাই দিব।

যে লাংস লাগা আর ক্যান্সার খান লাগা প্রবলেম এখন বেশি ওলাই থাকে। তো প্লাস্টিক তো মিশা মিশি দিয়ে নফিলাব লাগে নচুলাব লাগে পারিছে বলে তো কি জায়গাতে আরো ইউজ করব পারব এখন সব আমি খান এই হিসাব করি কিনা চুলাব লাগে। নম্বর চারওয়ালা তো রিডিউস ই ওয়েস্ট কই কিনা আছে আমি খান ইলেকট্রনিক লাগা ডিভাইস মোবাইল হইলে বি কম্পিউটার হইলে বি ল্যাপটপ হইলে বি রেডিও হইলে বি টেপ রেকর্ডার হইলে বি এখন সব মিশা মিশি দিয়ে নেফিলাই কিনা এই বি কত জায়গাতে কি জমা করে কিনা ফিলাব লাগে নইলে তো রিসাইকেল প্রসেস করব লাগে এই বি চাব লাগে আর ভালকে এই প্রপার ডিসপোজাল করব লাগে। নম্বর ফাইভ তো হইলে তো অ্যাডপ্ট সাস্টেনেবল ফুড সিস্টেম এই খানা লওয়া লাগা ফুড সিস্টেম আমি গান লাগা স্টেট তো ইটা ভাল একটা তো আমি গান মোস্টলি অর্গানিক আছে দাওয়াই সবাই জায়গা বেশি দিতে নচলায় আর খেতির কি ওলাই থাকে দাওয়াই নচলাই কিনা ওলাই কিনা খাওয়া তো হেলথ কারণে বি ভাল আছে পানির কারণে বি ভাল আছে হাওয়া কারণে বি ভাল আছে আর ক্লাইমেট চেঞ্জ লাগা ইম্প্যাক্ট বি অর্গানিক সিস্টেম পরে আমি খান পচাই দে বলে লাগা চান্সেস বি বেশি আছে। তো এই লাগা সিস্টেম দইলে তো সাস্টেনেবল ফুড সিস্টেম এই লাগা অ্যাডপ্টেশন দইলে তো একটা তারিকা দইলে তো অর্গানিক ওয়ে অফ লিভিং না আমি খান দাওয়াই সবাই আলাক সালাক কিবা কিবি নচুলাই কিনা অর্গানিকলি গ্রোন খানা লওয়া হইলে বি এই খাইছে হইলে কাও কারণে বেশি ভাল আর একটা দইলে তো মিনিমাইজিং ফুড ওয়েস্ট খুশি খুশিতে বেশি বেশি বানাই কিনা বেশি বেশি বাঁচাই দি কিনা ফিলাবলে লাগা তো এই স্টপ করবলে লাগে। নম্বর সিক্স বলা তো রিডিউস ওয়েস্ট কই কিনা আছে ইয়াতে ফোকাস করা তো রিডিউস রিউজ রিসাইকেল পারেয়াদাক তো এলে তো কি সামান জ্বলাই এই কমতি জ্বলাবলে ট্রাই করবে। সেকেন্ড বলা তো এলে তো পারেয়াদাক তো এলে তো কি সামান আরো রি জ্বলাবলে এই জ্বলাব পারিছে বলে তো এই জ্বলাবে আর রিসাইকেল একবার আর রিউজ করি কিনা দুইবার তিনবার চারবার এই ইউজ করব পারিছে বলে তো এই ইউজ করবে কই কিনা এই রিডিউস ওয়েস্ট লাগা থিম দিয়ে আছে আমি এনে এক্সাম্পল একটা কব ইয়াতে প্লাস্টিক আমি খান দোকানপরা লই কিনা আহাতে হইলে তো সিঙ্গল ইউজ প্লাস্টিক কই থাকে এই সিঙ্গল ইউজ প্লাস্টিক মানে একবার সামান লই কিনা আই কিনা খোর পঞ্চায়েত ভিজিতে তো আমি খান এনে ফিলাই থাকে ম্যাক্সিমাম এই আমি খান এনে ফিলাই কিনা এই জ্বলাই দিয়ে থাকে এই ডাস্টবিন দিয়ে হালি থাকে হইলে বি এই একটা আমি খান কিনা এই রিউজ রিডিউস ওয়েস্ট করব পারব হইলে তো পারেয়াদাক তো রিডিউস রিডিউস ইউসেজ কইছে বলে তো মাইকা চলাবলে লাগা বোতলেতে খোরপরা কাপড়া লাগা প্যাক একটা নইলে প্যাক অল্প ডর একটা লই যায় কিনা দোকান দে বাজার দে এই কি রিডিউস কই থাকে রিউজ কইছি কইলে তো আমি খান খোর দে তো প্লাস্টিক দিয়ে কিনে কিনা সামান তো লই কিনা আহিছে এনে এই প্লাস্টিক তো নফিলাই কিনা এই মাইকা তো নফেলাই কিনা জমা করে রাখি থাকি কিনা পিছি কারণে আলাক কাম কারণে এই ইউজ করবলে না মানুষকে তাদের সামান হালি কিনা দিব খোর দি কিনা একটা তাদের রাখি কিনা রাখব নহলে তো জমা করে কিনা আর দোকান দে যাই কিনা দিয়ে কিনা দোকানপরা বি এই রিউজ করব পারব। আর থার্ড পলা রিসাইকেল মানে পলিথিন মাইকা তো নফিলাই কিনা নজুলাই দি কিনা পারেয়াদাক তো এলে তো রিসাইকেল করবলে পারা আমি খান রিসাইকেলিং ইউনিট বি বেশি আজিকালি তো খুলে আছে এই মাইকা খান তো জমা করে কিনা এটা তো প্লাস্টিক ব্লক এই খান বে বনা লাগা ফ্যাক্টরি খান বি ওলাই আর মাইকা খান তো জমা করে কিনা কোনোবা কোনোবা জায়গাতে তো হইলে তো বেশি জমা করে কিনা এই আলকাত্রা নিচিনা রাস্তা বনা জায়গা এই দিবি রিসাইকেল করে কিনা ইউজ করে থাকে এই নিচিনা আলাক আলাক এই পলিথিন মাইকা পর বি আর কাপড়া নিচিনা কার্পেট নিচিনা বি বনাই থাকে এই খানকে রিসাইকেলিং করা লাগা রিডিউস ওয়েস্ট করা তো ফিলাবলে নই কিনা কিনে অনা আরো জুলাবলে পারিব এই লাগা হেবিটটো ফর্ম করব লাগে। লাস্ট ওয়ালা হইলে বি একদম ইম্পর্টেন্ট আছে এই মিশন লাইফ লাগা আন্ডারে অ্যাডপ্ট দ্য হেলদি লাইফ স্টাইল
healthy lifestyle

0: আমেরিকান সব মানু জানি আছে আমেরিকান লাগা হেলথ তো হইলে তো আমেরিকান লাইফস্টাইল কি নিগা থাকি আছে ইটু লাগা লাইফস্টাইল মধ্যে দে আমেরিকান ভাল থাকি পইলেবি বিয়া থাকি পইলেবি এটু প্রায় হয়ে থাকে তো সব মানু ইয়াতে মিশন লাইফ লাগা এনকারেজমেন্ট তো হইলে তো হেলথি লাইফস্টাইল ভাল কি থাকি বলে লাগা ইয়াতে ইন্টিগ্রেশন অফ ট্রেডিশনাল অ্যান্ড ন্যাচারাল ওয়েলনেস প্র্যাকটিসেস না এনে ফিজিক্যাল এক্সারসাইজ লই কিনা ঘরতে নবহি কিনা এনে সোমাই নাথাকি কিনা হলে বি এক্সারসাইজ লই কিনা হাওয়া পানি ভাল লই কিনা আর একদম অর্গানিক গ্রোন ফুড খান এটু খান খাই কিনা আর লাইফস্টাইল তো আমি খান ভালকে চেঞ্জ করে কিনা থাকি বলে লাগা এটু খান লাগা মিশন লাইফ লাগা থিম তো এটু এমফাসাইজ করে
1: Climate action is not only the responsibility of governments and organizations. It begins at home, in schools, workplaces, and communities. When millions of people adopt sustainable habits, the collective impact is extraordinary.
0: Aji laga World Environment Day buha laga theme do aro mission life laga theme do etu tuita do mili thake আর আমি খান কি করবলে লাগে এটু লাগা তিন লাগা সিগনিফিকেন্স তো আছে কইলে তো আমি খান পৃথিবী কিছিকা কন্যা বাঁচাই কিনা রাখব আর কি কি করবলে লাগে আর একটিভিটি খান কি করবলে লাগে এটু খান তো সব তো এলে তো আগেতে কোয়া নিছি না এটু খান লাগা সিস্টেম তো আমি খান অ্যাডপ্ট করেছি কইলে তো আমি খান লাগা পৃথিবী তো আমি খান কারণে নয় কিনা ফিউচার জেনারেশন কারণে আমি খান ভাবনা করি কিনা আজি হে সব খাই লব লই লব চুলাই লব এনেকা নাভাবি কিনা পিছি কারণে পাচাই দিকে না রাখিছি বলে তো জেনারেশন আফটার জেনারেশন এটু পৃথিবীর পরা আমি খান হিউম্যান কাইন্ড তো মানু তো পাচাই দিকে না রাখব তো এটু লাগা হে এনকারেজমেন্ট আজি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে লাগা নাম দিয়ে আমি সব মানুষকে এটু এনকারেজ করে কিনা প্র্যাকটিস করে দিবলে মন যায়
1: This World Environment Day 2026, let us remember that every action counts. Through Mission Life and the spirit of climate action, we can build a greener, cleaner, and more resilient future. The Earth is our shared home. Protecting it is our shared responsibility. Join the movement, save energy, save water, reduce waste. Say no to single-use plastics. Adopt sustainable lifestyles. Together, let us act today for a better tomorrow.

0: Well, my dear friends, I'm going to go to the next caller. Hello.
1: Good evening, sir.
0: Good evening. Kun koye se?
1: This is Amal Basumatari, sir.
0: Okay, Amal Basumatari program is swagat koye se. Ari man diri
1: bide. Thank you, sir. How are you, sir? This evening.
0: I'm doing very good. And how about you?
1: Maybe achi ho, sir.
0: Achha, to beshi din pichite kotha pati ase, bhala ki ase. Aro kobo
1: aji. Oi, to apna logot kotha koribo pwa nasilo. Beshi din hoye chile.
0: Oi, aro kiniga ase aji din kiniga to mani se?
1: Aji to 3:12 বাজি পৰা তো লৈ কিনা বহুত গৰম হৈ কিনা থাকি আছে এতিয়া বি হাত পাংকা মাৰি কিনা থাকি যে
0: আচ্ছা আপুনি লগতে জব তক হাত পাংকা থাকিব তব তক একো গৰম লগা একো হিচাপ নাই ৰাইট
1: হয় হয় ৰাতি টিভি ৰাতি টিভি ঘুমাই যাইলে হলি বি পাংকাটো ঘূৰি থাকে দেই মই লগা হাতে
0: হাতে
1: হয় তো
0: এইটো ধৰিলে একদম অটোমেটিক হৈ যায় নহয় আমাৰ বসুমতী কব আজি কোন দিবলৈ গীত শুনিব মন
1: যায়
0: জিনা দেৰে কালিমে পাইছে আৰু কোনটো গীত
1: ইয়াতে কি কি ঠাইডাল থাকি আছে কবি নাই
0: জীৱন এক সমুদ্ৰ হে আ প্যাৰ কে ৰং বাৰে আজ ইজ ৰুত মে যাতে হো পাৰ্টিজ পিয়া জিনা দেৰে কালিমে মেৰে জিন্দগি তেৰে হাতো মে মিলতি নসিবন নাল মহাপত তেৰে হাম এ সনম আৰু তুম সে ওয়াতা হে হামদম কুদু বলা গীত
1: নিতিন মুকে স্যার অনুরাধা পর্ব লাগা একটা থাকিছিলে কি টাইটেল তো পাহরি যাইছে হো
0: যাতে হো পার্টেস পিয়া ইতু থাকি আছে নিতিন মুকে
1: হয় হয় হয় এটো এটো এটো
0: আচ্ছা এটো পাজাবো না
1: হয় হয়
0: আর কোন কোন গীত টিকেট করে দিব নাম লবলে মন আছে
1: লিস্ট তো থাকি আছে পয়লা থাকিছে সুনীল পাংচ সুনীল পাংচর মানে আগতে বহুত কথা করে থাকা আসলে কিন্তু 2 মহিনা হয়ে যাইছে তার লগত একটা মানে সংযোগ হব পারা নাই তাই লাগা মই লাগা নাম্বার থাকিছে কইলে মানে ফোন করা তো মই বিচারে তাই লগত সংযোগ করব পারা নাই সুনীল পাংচকে ডিডিকে থাকি আছে আর কবেলা মেথা আর অভিন চপি ব্রাদার্স সুবাকে জামির এডমানে নাট্য কেলেতলি আর যোগেন্দ্র রংপি থাকি আছে রমেশ পাত্র রনু পাত্র লাকি আর এন্দ্রকা টিমংপি ভাইকন মন্ডা বিমল বসুমতারি দেবাশিষ হাজরিকা প্রেমিকা তিওয়া সুনীতা বসুমতারি আর মধ্যপ্রদেশ পরা থাকা সব ফুনি থাকা লিসনেস কানকে আর অবিনাশ তেলি থাকিছে আর রাজস্থান পরা থাকিছে পূরণ বর্মা থাকিছে আর সিমলা পরা রাকেশ থাকি আছে আর তরমবীর কে আর যিমান জন শুনি থাকা সব লিসনেস কানকে মই ডেডিকেট করে দিয়ে আছি স্যার
0: আচ্ছা আমার বসুমতী আপনি একটা লিস্ট ধরে কিনা পড়ি আছে না মনত
1: পরা মন পরা কই থাকিছে এটো শুনি থাকা সব লিসনার আছে আর টেস্টার বি থাকি আছে সদাই দিন
0: ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ আমল বসুমতী আপনার কথা পাতিছে ভাল লাগিছে এতিয়া শুনিব আপনি রিকুয়েস্ট গীত দে
1: হয় হয় থ্যাংক ইউ স্যার
0: ওকে ইউ ওয়েলকাম বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে আমল বসুমতী তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব জিনা দেরে কালিমে ফিল্মরা নিতিন মুকেশ আর অনুরাধা পর্ব লাগা অবস্থায় মিউজিক দিছে বাপুল বোস লিরিক্স রবীন্দ্র রাওয়াল আর তাই নাম লওয়া সবকে এটি গীত টিকেট করে দিয়েছে শুনি কিনা এনজয় কৰিবি মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ

0: Well, my dear friends, আমি এখন ওদের লাস্ট লাকি কলার থাকি আছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো কোন কই আছে?
1: গুড ইভিনিং কেমন স্যার?
0: গুড ইভিনিং
1: দৃষ্টিশ্রা দেশনারী আসামপাড়া কইছে।
0: আচ্ছা বাইকুন মন্দা, আজ তো আপনি লাস্ট কলার হয়েছে। জানি দশমন নাই নাকি মই লগা মিউজিক পাইতে আর বেলেগ একটা কব
1: বেলেগ একটা তো তেজ তেজ মুভি থাকি নাকি তেজ টিই ডাবল জেড থাকিছে
0: দেশ মুভি মই চাই আছে দেশ মুভি যে নাই
1: জিনা মরনা তেরে সঙ্গ একটা থাকিছে।
0: হ্যাঁ জিনা মরনা তেরে সঙ্গ জিনা মরনা তেরে সঙ্গ থাকি আছে নাকি মই সব জিনা মরনা তেরা সঙ্গ এটা কি নাই নাকি মুলগা মিউজিক পাইতে আজ তো কি হইছে আপনি?
1: হ্যাঁ একটা একটা একটা গানা তো থাকিছে এটা দি সিওর আছে এটা থাকিছে এটা মুভি লাগা নাম থাকিছে গ্রুপ 1997 সাল লাগা মুভি থাকিছে গ্রুপ আর তার সাথে গানা একটা থাকিছে মেরে খাবো মে তু মেরে সাসো মে তু ইনে একটা গানা থাকিছে
0: এটু আছে এটু তো হইলে আপনি কুমার শানু লাগা আওয়াজ নিছনা শুনি আছে
1: হয় হয় হয় হয় এটু এটু তো আছে কি গানা তো আগে তো

0: আছে তো
1: কি
0: কালাকার এনেকা
1: অমল
0: বসুমতারী বিমল বসুমতারী রমেশ পাত্র রনু পাত্র যোগেন্দ্র রংপি সুনীল পাংচ দেবাশিষ হাজরিকা শিকারী অংফার ড্যানিয়েল মমিন চন্দ্র টিমুং হেনিকা টিমংপি ধনঞ্জয় অভিজিৎ আর অনাতার হেলো ফোন একটা গ্রুপ পরা কেশরি সিং প্রেম সিং সিসোদিয়া ভগবন্ত সিং পরমার গৌতম আগলজি আর যেমন শুনেছে একটা
2: কথা পাতিছে ভাল লাগিছে এতিয়া শুনিব আপুনি গীত ঠিক আছে থেংক ইউ বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খালনাকার রেগুলার লিসনার থাকি আছে বাইখুন মুন্দা ফ্রম ছাড়াই দিও সোনারী আসামরা তাই আজি লাগা লাস্ট লাগি খলে থাকিছে আর তাই রিকুয়েস্ট করা লাগা গীত শুনিয়ার লগতে ইয়াতে আমি খালনাকা মানে লাইভ ফোন ইন প্রোগ্রাম শেষ করে দিয়াব আর ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস এই গীত ব্যাকগ্রাউন্ড প্লে করে থাম দে মানে আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে ওয়াট আ ওয়ান্ডারফুল ইভিনিং ইট হ্যাজ বিন ফিল্ড উইথ ইয়োর ফেভারিট হিন্দি ফিল্ম সংস হার্ট ফেল্ট ডেডিকেশনস ওয়ার্ম গ্রিটিংস অ্যান্ড লাইভলি কনভারসেশনস থ্যাংক ইউ সো মাচ আপনি খান সবকে ফর শেয়ারিং ইয়োর রিকুয়েস্ট সংস অ্যান্ড মেক দিস ইভিনিং সো স্পেশাল তো শুনিবি আর এই প্রোগ্রাম এই গীত প্রোগ্রাম শেষ করে দিয়ে হব সাত বাজে দশ মিনিট হলে নাগামিজ টেলিভিশনের খবর দিয়ে শুনব হ্যাভ এ গ্রেট আওয়ার্স আহেড মাই ডিয়ার ফ্রেন্ডস

0: বিকল্প নাই। জঙ্কল জয় আর খুশি খুশি স্বীকার করিয়া ঘটনা ওপর বেশি চিন্তা জানাই কিনা শ্রী জনবরা জঙ্কল আর জানোয়ার খান বাঁচিয়ে রাখি বলে কারণে কয়েছে। তারপর বেশি জলদি আরবানাইজেশন হওয়া প্লাস্টিক পলিউশন আর এনভায়রনমেন্টে সিভিক আদাত গমজোর লাগা জানাই কিনা প্লাস্টিক কমতি চলা বলে স্টেট সরকার লাগা কমিটমেন্ট দুবারা জানাইছে।
1: আবাহন নম্বর ওয়ান তো জঙ্গল জ্বলা সারিব লাগে, ফরেস্ট ফায়ার এটা সারি দিব লাগে, নম্বর টু শিকার বন্ধ করব লাগে, নম্বর থ্রিতে এই প্লাস্টিক ইউজ করা খান তালাব শিকার হা ফেলা খান পলিথিন মিনারেল ওয়াটার পাতল খুশি খুশি ফেলা এই ইউজ করা সারিব লাগে। এই করলেহে আমার এনভায়রনমেন্টও ভাল হব, ক্লাইমেটই ভাল হব, এই দুটা ভাল হলে আমার লেখা পড়া ঢাকাবি আরামসে যাব।
0: আফসারে মিনিষ্ট্রি বা নাগাল্যান্ড স্থিত বায়োডাইভার্সিটি বোর্ড লাগা নতুন লগদ রিলিজ করে দিছে। আকাশবাণী কহিমার আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লাগা এক চ্যানেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কহিমাটি ফলো করবি। আপনি খান বা ইডু খবর নিউজ অন ইয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কহিমার শুনব পাব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সামলাগা খবর শুনে আছে। ডেপুটি চিফ মিনিষ্টার টি আর জেলিয়াংরা কয়েছে কি কনজারভেশন তো খালি জঙ্গল আর জানোয়ার বাজায় রাখি একলা নহয় কিন্তু সাস্টেনেবল লাইভলিহুড জারি রাখি আর আহি থাকিয়া জেনারেশনস কারণে সুবিধা দিয়া খান আছে। তাইবার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দিন দি পৈসম বৈকম বস্তি পেরেন্ডে স্ট্রিক্টি কথা করেছি যন্ত্র নাগাল্যান্ড জেলিয়াং পিপল অর্গানাইজেশন অন্ডাঙ্গিন ন্যাশনাল পার্ক পেরেন ফরেস্ট ডিভিশন আর মাউন্ট পাওনা বায়োডাইভার্সিটি কনজারভেশন ফরম রা মিলাই কিনা জগা করেছে। তারপর ভিলেজ কাউন্সিলস আর ইউথ অর্গানাইজেশনস লগতে ইলিগাল লগিং শিকার আর ফিশিং করিয়া খিলাপি কারা একশন লবলে জানাই কিনা কমিউনিটিরা জারি রাখিয়া কনজারভেশন তো বায়োডাইভার্সিটি বাজায় দিবলে সবচেয়ে ভাল রাস্তা একটা আছে কয়েছে। ডাঙ্কিন ন্যাশনাল পার্ক জন্ড স্টেট লাগা কালি একটা ন্যাশনাল পার্ক আছে, এইটোর লাগা ইকোনমিক পটেনশিয়াল জানাই কিনা শ্রী জেলিয়াংরা কনজারভেশন গাটাম আর রাস্তা কানেক্টিভিটি সহ ধার করে দিয়াবরা পার্ক তো ইকো ট্যুরিজম ডাঙর হয়ে কিনা রোজগার দিবলে আর লোকাল কমিউনিটিস কারণে অন্টারপ্রেনারশিপ সুবিধা দিবলে আছে কয়েছে। নাগাল্যান্ডে আলাগ আলাগ সরকার ডিপার্টমেন্টস এডুকেশনাল ইনস্টিটিউশনস আর কমিউনিটি অর্গানাইজেশনস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দিন তো আজি মানাই কিনা বেশি ট্রি প্লান্টেশন আর ক্লিনিনেস ড্রাইভস কান জগা করে এনভায়রনমেন্ট যতম করে ক্লাইমেট একশন বাড়াই দিবলে দরকার রাখিছে। জম্মু কাটিমা ডিস্ট্রিক্টে ফরেস্ট রেঞ্জ অফিস বা পটকাই ক্রিশ্চিয়ান কলেজ লগতে মিলাই কিনা প্লান্টেশন ড্রাইভ জগা করেছে। ফরেস্ট রেঞ্জার কেকাভি ছপিবরা নেচারবরা শিখিবলে আর এইটুটি কাম করে কিনা হাওবানী বদলে লোকটি সামনা করে বলে জানাইছে।
2: Nature holds the blueprint for recovery. It teaches us how to live, taking only what we need. Nature lives only to give us. So it's time that we learn something from nature and make nature our strongest partner in fighting climate change.
0: হান্ড্রেডপুর স্টুডেন্টস ফ্যাকাল্টি মেম্বার্স আর ফরেস্ট পার্সোনালরা ভাগ লয়েছে। উকাডি রিনচেন ওয়েমেন ওয়েলফেয়ার সোসাইটিরা উখা টাউন কাউন্সিল আর লথা ইউথসহলগত মিলাই কিনা অর্নামেন্টাল আর ছায়া দিয়া ট্রিজ তো পাবলিক জায়গা খান এডুকেশনাল ইনস্টিটিউশনস আর ডিস্ট্রিক্টে সরকার অফিসেস খান দিয়ে রোপাইছে। নোকলাকটি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন নোকলাক টাউন কাউন্সিল আর ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওয়েমেন বা মিলাই কিনা প্লান্টেশন জায়গা করেছে। অফিসিয়ালসরা স্যাপ্লিংস রোপাই দিয়া খান ঠিক হিসাবে চার রাখি বলে বি দরকার জানাইছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দিন তো নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েট কোহেমা দেবী মানাই কিনা হোম কমিশনার অভিজিৎ সেনাবরা মানুখান আর বেশি নাও জওয়ান লগতে ইকো ফ্রেন্ডলি আদাত খান চলা বলে অনুরোধ করেছে। একই সময় দিয়ে মিউনিসিপাল অফিস ডিপার্টমেন্ট সরকার ডিপার্টমেন্টসরা ছাপরা আলাগ আলাগ রাখি বলে কারণে ই ওয়েস্ট দিয়ে ভাবনা ভাগ করেছে আর মানুষের লগতে রিসাইকেলেবল প্লাস্টিক ওয়েস্ট বারবার শপিং ব্যাগ হিসাবে চলা বলে কয়েছে। এই দিনটি জামিনীয় দেবীহি মানাইছে।
2: Sendinyu Lojus Rinch Union organized World Environment Day at Sendinyu Village in collaboration with Kaluna Foundation. Sendinyu Village is also known as a biodiversity village, spearheading and leading the work on community biodiversity conservation. The various activities under the event happened at Sendinyu with drawing competition of art and slogans on signages by the students, installation of dustbin and plantation of plants and trees at various locations in the village.
0: saplings to alak alak locations te bhag ready kina manokanbra bishi bhag loi kina environment bachai dibuli aro jotam kori boli mono thai dise.